ওডু থাকায় ভীমকে লস্কর তা মিল কুয়ে বটগেমবানি আল্লাহ হাসে আদি আজিজ ওয়ান্তা হাকিম ওয়ান্তা খালাউ কমগা আল্লাহ বটগেমে।

আদি কিয়েত তিয়াবা মিহুম হি কুরি রসুলা আই মুমিনুম এওরেঙ্গে আহুলুয়েরিঙ্গে গাত দুয়াহ কুয়েস এম্বুরি ওয়াডা নুগন্নবান খামসে আদি তিয়াবা মিহুঙ্গে হিতৌগা একন জিনত্র কুরবুনে আদি তিয়াবা মিহুন নুবা হিতং হি কুরি মুই আদি গেল্লি হলা কুয়েগিম্বা বয়কুকম গা তিয়াবা মিহুম ভি মুয়ে।

0: আদি আল্লাহ শাই একলাং রাসূলায়ং ঈমান ওয়া মিহাদান্নাস ফাহে হামাকাশরম তিমান রাসকলাং কাফিরুন নটকা আন্দা আন্দা হুন্ন নরক তৈয়ার করবিমে
1: ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ

গিনা গনিমা মুদা থাকে ত্যাবামি হুন্নাং আল্লাহ ওয়াদু কুরাবা ফাবে ফাহে মিখান্তা ত্যাবামি হুন্নাং একলাঙ্গে আবাস কর দেবি আদি ত্যাবামি হুঙ্গে কিবাই মিস্তাকুঙ্গে আইত্তা এবাহি উন্দগুত দুর করবি আদি মুমিনুন্নাং নাসরু লিবেন কামগে হেকে কামগা একাম ওমাট্টাকে আদি ত্যাবামি হুন্না সিদা বেগমবা তেদমাগাকা মাগু দেখে ওমাট্টাকে।

না হাঙ্গুরামা করি নামা এওরেম ফরাগস দি এম্বরি হিঙ্গজ্জাইসকাং কাশবরে দেং এওরেন নাকাং এহি তেরিয়া কুয়েস আদি নাসরো বেরিয়া কুয়েস নুফেন না আনেথে।

0: কালাই হুদুম আমেকান ইনো দিহাই কে মেগাহার্টজ দিবে এফএম
1: দিবে এফএম এহন তরিনা বদল করনি
2: বরং খাস হুশেলুন তেরি গেস্ট আরজে
3: গেস্ট আরজে গতকা বদল করা ফরাতা একু তাফাত মওদু তাকা ওয়াহক দকানুমকে ফুরসত
2: গেস্ট আরজে নুয়াদিহা একে মেগাহার্টজ দিবে এফএম
4: গেস্ট আরজে বুরাস ফেদ হোগে রেগন্ড আগড়ি ফনারাগ স্টুডিও ইন বগুতু
0: তি এহুনতেরিঙ্গে এম মাকবুল ফান্নানুঙ্গে লাওয়াতেঙ্গিনি কি হাওরকা এ ফান্নানুঙ্গে মাউদু মাতেঙ্গিনি কি হাওরকা